দিন লাভ বলে মুক্ত মেসির ওখানে দিয়ে বেছি। আসসালাম আলাইকুম ভাই নাজ ভাই, আমার টাং না হয়েছি মা তরফ না তো আসসালাম আলাইকুম আসসালাম ডেরা জিয়া তোমার না নাজ ভাই মেসেজ করলে আর দিন লাভা ফাইকা আর ফাতমা কে নাজ ইউজ বিয়াহ মেসেজ করে ডেরা জিয়া তোমার না কেউ তো সে প্রোগ্রাম কে মেসেজ বকো ওয়েছি আল্লাহ সালামত রাখি। ওয়াসিম খান মেসেজ করে তো ডেরা জিয়া তোমার না কো মেসেজ দেওয়া কো প্রোগ্রাম কি জাহান মানে আরিশা হটক মেসেজ করে দে তো ডেরা জিয়া তোমার না চেক করে রেডিও বানা আওয়াজ রুকে দে থ্যাংক ইউ। খামেদ খান মেসেজ করে দে اور وی آئی کنا چھ زخمت خان یا دی کریکٹ نا آواز اوکے دے کریکٹ ریڈیو باندے اور ماسرا دشما ٹول پروڈکٹ ملے بیجی شوالی ڈرم ہاؤس اینڈ حامد اشما کاسمیٹک سینٹر شگئی روڈ بل مقابل وارڈ آفس کریکٹ ڈے رضیت مننا خمت خان یو جہان مننا اشنما گڈی کھیلنا عمران ہٹک میسج کرے تو ڈے رضیت مننا چھ میسج موقع السلام علیکم طارق بھائی سرنگ